আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, সাথে অনেক ভালোবাসা। আমি জেসমিন কাজল, আমি আছি আপনাদের সাথে নয়টা পর্যন্ত আমরা অনুষ্ঠান শুরু করলাম, তো নয়টা পর্যন্ত আছি আপনাদের সাথে। আমরা প্রথমে স্টার্ট করলাম শিল্পী আরজিনের কণ্ঠে, এই গানটি ছিল। আপনারা অনেকেই ভাবছেন বা জানেন যে আজকে আরজিনের ইন্টারভিউ ছিল আমার সাথে, তো আমি বলছি পরে কি হচ্ছে, কিন্তু এর আগে আমরা আরজিনের আরেকটি গান শুনি, ভালোবাসা দিবি কিনা বল, এই গানটি শুনি, তারপর আমি কথা বলছি আরো।

আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আবারও আমি জেসমিন কাজল, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আছেন আমার সাথে, থাকবেন 9টা পর্যন্ত শুধু বাংলা টিমের সাথে। হ্যাঁ, আমরা শুনছি শিল্পী আরজিনের কণ্ঠে গানগুলি, আজরিনের। তো আমরা ওনার আরেকটি গান শুনবো এর পরপর।

হ্যাঁ, আপনারা শুনছেন শুনলেন আর্জিনের কণ্ঠে এই গানটি ছিল। চলুন না, ওনার সবচাইতে যেটা খুব বেশি ভাইরাল হচ্ছে, অবশ্য ওনার ভাইরাল তো অনেক গানগুলি হিট, আমি বলবো সুপার ডুপার হিট। উনি যে গানটি গেয়েছিলেন বিষম প্রীতি, ওটা কিন্তু খুবই খুবই হিট হয়েছিল, খুবই জনপ্রিয়তা পেয়েছিল। আমরা শুনবো এখন আরেকটি গান ওনার কণ্ঠের, এই গানটিও কিন্তু খুবই হিট হয়েছে, এটা ওনার খুবই রিসেন্ট একটা রিলিজ। আর চলুন না শুনি। আর এই গানটির সাথে আমাদের কিন্তু সমাজে, মানে আমাদের আশেপাশে সবার সাথে, মানে সব ফ্যামিলিতে একজন একজন এরকম আছেন পান যারা খান, তাহলে চলুন খুব খুশি হবেন। আর পানের দোকানদারের তো এখন দাম বেড়ে যাবে, তাহলে চলুন শোনা যাক আজরিনের কণ্ঠে এই গানটি পান, তারপর আমি আবার ফিরে আসছি অনেক কথা নিয়ে, ওনাকে নিয়ে কিছু কথা, তারপর আমরা আপনাদের রিকোয়েস্টের গানগুলি বাজাবো। তাহলে চলুন শোনা যাক পান নিয়ে এই গানটি।

আমাদের একজন শ্রোতা এইমাত্র টেক্সট করেছেন, উনি গান শুনছেন আর পানের গান শুনে উনি মেসেজ করেছেন যে উনি পান খাচ্ছেন, না পান খেয়েছেন আজকে। আসলে পান এমন এক জিনিস আমাদের বাসার সবার কারো না কারোর বাসায়, মানে সবার বাসায় থাকে, আর কোনো কোনো গেস্ট আছেন স্পেশালি যারা পান খান, তারা তো আর আসলে আর কোনো কথাই নেই, অনেক জর্দা থাকে, মিষ্টি থাকে, মিষ্টি পান থাকে, খিলিগুলা বানায় বানায় সবাই মিলে খায়। আসলে পান একটা ট্র্যাডিশনাল জিনিস আমাদের, আর এটা আজরিনের কণ্ঠে যখন এই গানটি উঠেছে তখন তো বুঝতেই পারছেন পানের দাম তো বেড়ে যাবে, সাথে আপনার পানের দোকানদারেরও দাম বেড়ে যাবে। আর আমার মনে হয় সবাই এখন মিলে মিলে মানে পান খাইতে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে আজরিনের আসলে আমাদের সাথে থাকার কথা ছিল কিন্তু উনি থাকতে পারছেন না। আমি আপনাদের জন্য, এর জন্য আমি একটার পর একটা তিনটা গান ওনার বাজিয়েছি আপনাদের জন্য, পানটা একদম লাস্টে রাখলাম যাতে স্পেশাল এই গানটি বাজুক। আর এই গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছে, খুবই ভাইরাল, মানে ওনার আরও কিছু গান রিলিজ হবে, তো এটা খুব চলছে। আমার মনে হয় এটার পরে নেক্সট আরও একটা গান খুবই শীঘ্রই রিলিজ হবে, আপনারা ওনার কোনো কিছু মিস করবেন না। কারণ আমি ওনার গান শোনা যখন থেকে স্টার্ট করেছি, বিশ্বাস করুন আমি প্রথমে ওনার গান শুনেছি বিষম প্রীতি, এর আগে উনি অনেক গান গিয়েছেন, বাবা আমি তো বুঝতে পারি না। আসলে ওনার গান আমি আরও শুনেছি আরও আগে, কিন্তু আমি বুঝতে পারি নাই যে ইনি তিনি। কিন্তু খুব চমৎকার মনের একজন মানুষ, উনি খুব সুন্দর করে কথা বলেন, আমার খুব ভালো লেগেছে ওনার সাথে কথা বলে। তবে হ্যাঁ, ওনাকে ডেফিনেটলি আমরা মানে ইনশাআল্লাহ ওনাকে আগামী মাসে আমি স্কেডিউল করেছি, যেটা হচ্ছে 20 তারিখে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে 20 তারিখে, না হলে এর আগেও হতে পারে। কারণ উনি আমাদের চাইতে আসলে টাইমিংয়ের অনেক মানে ব্যবধান ওনাদের সাথে, উনি আমেরিকাতে আছেন আর খুব প্রচণ্ড গরম, এর জন্যই উনি কালকে মানে কালকে থেকে একটু মানে সুস্থ ফিল করছেন না, এর জন্য ভাবলাম যে ওনাকে একটা ব্রেক দেওয়া যাক। ওনার সাথে অবশ্যই আমরা আরও কথা বলবো, ওনার সাথে অনুষ্ঠান নিয়ে হাজির থাকবো আগামী মাসে, তো মনে কিছু নেবেন না আপনারা। অবশ্যই আমাকে শুনতে খারাপ লাগছে না নিশ্চয়ই, আমি অবশ্য আর আজরিনের মতো গান গাইতে পারবো না, কিন্তু আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিতে পারবো, কথা বলতে পারবো। তাহলে চলুন আমরা আরেকটি গান শুনি। কী গান শুনবেন বলুন তো? আমি অবশ্য আমার কেন জানি ওনার আরেকটি গান শুনতে ইচ্ছে করছে, তাহলে আরেকটি গান শুনি ওনার, এরপরে আমরা যাচ্ছি রিকোয়েস্টের গানে। আর আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 0756868683, এই নাম্বারে আমাদের স্টুডিও হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করে থাকেন তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের মেসেজগুলো পড়বো। আর কাউকে যদি কোনো কিছু গান ডেডিকেট করতে চান তাহলে আমাকে আপনারা লিখতে পারেন, উদ্দেশ্যটাও লিখতে পারেন, ভালোবাসার নাকি কোনো জন্মদিনে নাকি কোনো বিয়ের শুভেচ্ছা, যা আপনার মন চায়, যা মন চায় আপনি লিখতে পারেন, লিখে আপনি গানের কথাটা লিখে দিন, তাহলে আমি আপনাদের জন্য গানটা খুঁজে বের করব এবং বাজাবো। আপনারা ভাবছেন কেন, আমরা তো নিজে শুনতে পারি, জানি নিজে নিজে অনেক গান শোনা যায়, আমি কিন্তু যখনই গান শুনি আপনাদের জন্য চিন্তা করি, আপনাদের জন্য সিলেক্ট করে রাখি। হ্যাঁ, আর একা একা শুনতে ভালো লাগে, কিন্তু কাউকে রিকোয়েস্ট করলে আরও ভালো লাগে। রেডিওতে তো প্রোগ্রাম শুনতে আমার খুব মজা লাগে, জানি না আপনাদের কীরকম লাগে। আর ফেসবুক লাইভে আজকে আমার যাওয়ার কথা ছিল, যারা ফেসবুক লাইভে, আমি অবশ্য মেসেজ দিয়ে রেখেছি যে আমরা আপনি টিউন ইন করতে পারেন আমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে www.diversefm.com-এ, তাহলে আপনি লিসেন লাইভে গেলে আমাদের অনুষ্ঠানটি লাইভ শুনতে পারবেন। আর যদি আজকের অনুষ্ঠান আপনি কোনো কারণে মিস করে দেন তাহলে আপনি যে কোনো সময় আগামী রোববারের আগ পর্যন্ত আপনি লিসেন এগেনে গেলে আমাদের ওয়েবসাইটে আপনি আবার আমাদের অনুষ্ঠানটা শুনতে পারবেন। তাহলে চলুন আমরা আরেকটি গান শুনি, এই গানটি কিন্তু খুবই চমৎকার, অন্তরে অন্তরে, শিল্পী হচ্ছেন আমাদের আজরিন কামাল। তাহলে চলুন শোনা যাক ওনার কণ্ঠে আরেকটি গান।

0: হ্যাঁ, ওনাকে নিয়ে তো আমরা ইনশাল্লাহ আগামী মাসে প্রোগ্রাম করব। এর জন্য আর বেশি কিছু বলবো না, কারণ আর কিছু তো বাকি রাখতে হবে, কারণ ওনাকে নিয়ে যখন প্রোগ্রাম করব অনেক কথা বলবো, আরও অনেক গান ওনার বাজাবো। নেক্সট গানটি হচ্ছে দেওরা, কোক স্টুডিওর গানটি। এই গানটি অনেক ভাইরাল হয়েছে, অনেক ভালো, অনেকে পছন্দ করেছিলেন। এই গানটির জন্য সুমন আপনি রিকোয়েস্ট করেছেন গানটি বাজানোর জন্য, তাহলে চলুন সুমন বার্মিংহাম থেকে আপনার জন্য এই গানটি।
1: কোক স্টুডিও বাংলা সিজন টু,
0: আশা করি আপনার ভালো লাগবে। আমাকে আবার জানাবেন টেক্সট করে। আমাদের নাম্বার হচ্ছে 07568686863, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর যারা এই মাত্র আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, সাথে অনেক ভালোবাসা। আমি জেসমিন কাজল, আপনারা আছেন আমার সাথে 9টা পর্যন্ত ডাইভার্স 102.8 FM, আছেন শুধু বাংলা।

পাবনি, পাবনি আপনি ইস্ট লন্ডন থেকে মেসেজ করেছেন, থ্যাংক ইউ আপনাকে। আপনি শুনবেন, অন্যদের শুনতে বলবেন। আপনি যে গানটি রিকোয়েস্ট করেছেন আপনার বান্ধবী, প্রিয় বান্ধবী লুবনার জন্য এই গানটি বাজাতে বলেছেন। চলুন শোনা যাক এই গানটি, সখী তোরা প্রেম করিও না।

সখী থোরা প্রেম করিও না ফিরিত বালানা। আচ্ছা এই গানের মধ্যে প্রেম পিরিত মানে ফিরিত বলা বলছে, মানে ডেফিনেটলি এই প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে ডেফিনেটলি আমার মনে হয়, কারণ এই গানের মধ্যেও বলছে কিন্তু আমি আসলে সব কথা ভালো করে বুঝতে পারতেছি না। তো কোনো সিঙ্গারকে আসলে যখন এই প্রশ্নটা করা যায় তাহলে আমার মনে হয় একটা মানে অ্যাকুরেট একটা আনসার পাওয়া যাবে, যে অ্যাকুরেট মানে একদম মানে সঠিক আনসার পাওয়া যাবে, মানে প্রেম ভালোবাসা আর ফিরিত এগুলোর মধ্যে ডিফারেন্স গুলা কি, বা মানে বলে না যে এটা বাংলা কথা আছে যে প্রেম ফিরিতি ভালোবাসা এটার মানে কি, কয় প্রকার কি কি। তো এটা আসলে কোনো সিঙ্গারকে জিজ্ঞেস করা যাবে। তো দেখি আমরা যদি কোনো সময় সুযোগ পাই বা নেক্সট উইকে যদি সুযোগ পাই আমাদের সিঙ্গার ইন্টারভিউ নিতে তাহলে নেক্সট মান্থে তখন ওনাকে জিজ্ঞেস করব। আর আজ দিন আপনি যদি শুনে থাকেন অনুষ্ঠান তাহলে মনে রাখবেন আপনাকে আমি এই প্রশ্নটা করবই করব জানার জন্য যে প্রেম প্রীতি আর ভালোবাসা এটা ডিফারেন্সটা কি। হ্যাঁ রিকোয়েস্ট করেছেন জালাল, মইন, আকাশ আর ঋতু, আপনারা রিকোয়েস্ট করেছেন আজরিনের আরেকটি গান শোনার জন্য বিষম প্রীতি। আপনারা বলছেন আমাকে বাজাতেই হবে কারণ আজকে তো ওনার মানে ইন্টারভিউ থাকার কথা ছিল, তো এটাই হচ্ছে আপনাদের আপনাকে এই গানটি বাজাতে হবে। হ্যাঁ অবশ্যই বাজাবো, আপনারা এটা না বললেও আমি বাজাতাম, আপনি যদি রিকোয়েস্ট শুধু এটুকু বললেই হয়তো যে কাজল এই গানটা বাজান তাহলে আমি এমনিতেই বাজাতাম, এত আমাকে আসলে মানে থ্রেট না দিলেও পারতেন। তারপরে চলুন শোনা যাক শিল্পী আজরিনের কণ্ঠে এবারের গানটি বিষম প্রীতি

জালাল মইন ঋতু, আপনারা খুশি হয়েছেন তো? আর দেখেছেন আমি ভয় পেয়েছি কিন্তু আপনাদেরকে, যেভাবে আপনারা আমাকে হুকুম করেছিলেন এই গানটি বাজানোর জন্য আমি করে দিয়েছি, আমার জব ডান। এখন আমরা আরেকটি গান শুনব, এই গানটি হচ্ছে হৃদয় খানের গান। তাহলে চলুন শোনা যাক হৃদয় খানের একটি গান, আবেগ আবেগী মন।

আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা যারা প্রথম মানে অনুষ্ঠানের প্রথম অংশ মানে 36 মিনিট যদি মিস করে থাকেন, তাহলে ওটা আপনারা লিসেন এগেনে আমাদের ওয়েবসাইটে যখন যাবেন, লিসেন এগেনে গেলে এই গান প্রোগ্রামটি আবার শুনতে পারবেন। তবে এখন না, আমার অনুষ্ঠানটা কন্টিনিউ আপনি শুনুন।

জয়া লুটন থেকে আপনি শুনতে চেয়েছিলেন বারবাদ ছায়াছবি থেকে নেয়া এই গানটি। আশা করি আপনার ভালো লেগেছে, আমাকে আবার জানাতে পারেন 07568686863। আপনি তো মেসেজ করেছেন, আবার মেসেজ করতে পারেন, আর যারা নাম্বার জানতেন না আপনারা নোট করে নিন আর আমাকে মেসেজ করতে থাকেন। আপনাদের পছন্দের গানগুলি আমি বাজানোর চেষ্টা করছি, কারণ আমার অবশ্য প্ল্যান ডিফারেন্ট ছিল, কিন্তু এখন আপনাদের পছন্দের সব গানই আমি বাজাবো যতক্ষণ আছি 9টা পর্যন্ত। এখন একটি, এতক্ষণ তো খুব চমৎকার গানগুলি শুনলাম, এখনও চমৎকার আরও গান শুনব। মন খারাপের মানে এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন নিখোল। নিখোল আপনি এই গানটি শুনতে চেয়েছেন, তাহলে চলুন শোনা যাক।

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com ফোন নম্বর 01582725500 হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863 আমাদের সঙ্গেই থাকুন।

একজন লিখে পাঠিয়েছেন, লিখে পাঠাননি আসলে, আমার এই বন্ধু লিখেছেন, মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই। ঠিকই বলেছেন ওনারা। আসলে আমার এরকম কিছু কথাগুলো খুব ভালো লাগে পড়তে ফেসবুক থেকে, সেটা আমি ফেসবুক থেকেই পড়লাম। আমার পরিচিত একজন খুব সুন্দর করে উনি লিখেছেন, ওটা অন্য একটা জায়গা থেকে উনি পিক করেছেন, তারপর ওটা আপলোড করেছেন। ভালো, এসব কথা আসলেই ভালো লাগে। কিছু কিছু সময় এগুলো এত মিলে যায় আমাদের প্রতিদিনের মানে জীবনের সাথে। হ্যাঁ চলুন এখন আরেকটি গান শুনবো, আর আমাকে এরকম লেখাগুলো আমি খুঁজবো যখনই আমি একটা গান বাজে, কারণ আজকে তো বেকার বসে আছি, শুধু গান বাজাচ্ছি, আপনাদের পছন্দের মেসেজগুলো পড়ছি, আর ফেসবুকে একটু টুকটাক আর ইনস্টাগ্রামে এগুলো দেখছি। এগুলোর থেকে আসলে কথাগুলো যখন বের হবে, সুন্দর সুন্দর কথা আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে চলুন এখন শুনি আরেকটি গান। আর আমরা আসলে এতক্ষণ শুনলাম বালমের কণ্ঠে ছিল গানটি, আর এই গানটি এমনি আমি আমাদের সিস্টেম থেকে বাজিয়েছি। এখন যে গানটি বাজবে এটার জন্য রিকোয়েস্ট আছে লিজা, আপনি শুনতে চেয়েছেন এই গানটি, বন্ধু চল, অনুপম রায়ের কণ্ঠে এই গানটি। এই গানটি আসলে চমৎকার, আমারও খুব ভালো লাগে, আমি শুনেছি আগে। তাহলে এই গানটি আবার শুনবো লিজা আপনার সাথে আমরা সবাই মিলে। তাহলে চলুন শোনা যাক, বন্ধু চল।

0: We love weekends. Diverse.
1: Are you aged 16 and over and living in Dallow or South Ward in Luton? Join our Employment and Economic Inclusion Project totally free. Get expert advice, training and one-on-one support to help you move closer or into paid employment. To register or for more info, please contact 01582 725 500, email admin@diversefm.com or visit us at diversefm.com and take that first step today. Brighter Future Project, supported by Healthier, Wealthier and Happier Communities Fund, funded by Peabody, managed by the Bedfordshire and Luton Community Foundation.
0: We love weekends on Diverse FM.
2: আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও। লিজা, আপনি আসলে চমৎকার একটি গান আমাদের সাথে শেয়ার করছেন, বলেছেন বাজানোর জন্য। আমি অবশ্য গানটি কমপ্লিট এখনো বাজাবো, আমি এখনো এমন না যে আমি অন্য গানে চলে যাব, কিন্তু এই গানটি আসলে শুনে চোখ বন্ধ করে যখন এই গানটি শোনা যায়, বন্ধু চল, আসলে অন্য জগতে ফিরে যাই আমরা, আমার মনে হয়। কারণ আমরা যারা ধরেন মিড নাইনটিজে বা লেট নাইনটিজে যারা সময় কাটিয়েছি, আমাদের সময়টা এরকম ছিল, মানে ছেলেদের হয়তো ওই যে সাইকেল নিয়ে বেরোনো ছেলেরা আরও করতো, অনেক ছেলেরা সবাইকে লুকায়, মানে বাবার পকেট থেকে সিগারেটটা নিয়েও সিগারেট খাইছে অনেকেই, আমি শিওর। আর আমরা মেয়েরা আসলে ওই যে লুডো খেলা, হ্যাঁ লুডো খেলেছি প্রচুর, বই পড়া, কবিতা পড়া, তারপর অন্য কারোর লাভ লেটার যদি পাওয়া যায় হাতের পাশে ওটাও পড়া, মানে অনেক চেল, তারপর ঝালমুড়ি। আসলে এই সময়টা আমাদের ছিল খুবই অন্যরকম, জগৎ ছিল অন্যরকম। এখন মনে হয় যে মা বাবা যে ধমকটা দিত ওটাও কিন্তু খুব মিষ্টি লাগে, এখন চিন্তা করলে মনে হয় যে অন্যরকম ছিল এইগুলা। এখন বাচ্চাদেরকে দেখেন না, আমরা ধমক দিতে পারি না, কিছু বলতে পারি, কিন্তু তারপরও ওরা, আমরা দেখি যে ওরা শুধু গেম খেলতেছে, ওরা শুধু ঘরের মধ্যে বসে থাকে, ওরা কি করে কি করে, আমরা এগুলো কমপ্লেন করি। আসলে ওদের, ওরা যখন আমাদের সময় যাবে তখন এদেরও আসলে এগুলো নিয়ে অনেক গল্প থাকবে, যেরকম আমাদের হয়তোবা তখন ওদের এই গেম নিয়ে অনেক গান থাকবে। তাহলে চলুন আসলে গানটি শেষ করি আমরা শোনা, আসলে কথা তো বলবোই, কন্টিনিউ, আমি তো আছি কথা বলার জন্যই আর আপনাদের পছন্দের গানগুলি বাজানোর জন্য। তাহলে চলুন আসলে গানটি শেষ অংশটা শুনি।

0: তোর পাশে।
1: শিল্পী অনুপ্রয়ের কণ্ঠে এই গানটি ছিল চমৎকার বন্ধু চল, আমি এটা আবার শুনব। আর আপনারা যারা আমাদের অনুষ্ঠান প্রথম ঘন্টা মিস করেছেন বা যদি ভাবছেন যে পাঁচ মিনিট পর আমি অফ হতে হবে, তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি আমাদের অনুষ্ঠান আবার শুনতে পারবেন। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান www.diverse.com, এখানে গেলে আপনারা লিসেন এগেনে যদি যান তাহলে আমাদের প্রোগ্রামটা আবারও আপনি শুনতে পারবেন। আর ওখানে লিস্ট থাকে, তো শুধু বাংলা যদি যান তাহলে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন। আপনারা আছেন ডাইভার্স 102.8 FM, আছেন শুধু বাংলায়, আর আমি আছি আপনাদের সাথে জ্যাজমিন কাজল, আমি থাকবো 9টা পর্যন্ত আপনাদের সাথে। তাহলে চলুন আমরা আরেকটি গানে যাব। এই গানটি হচ্ছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান, শুধু গান গেয়ে পরিচয়, অনেক আগের একটি গান। তাহলে চলুন শোনা যাক শুধু গান গেয়ে পরিচয়। আর এই গানটি আমি না আপনি শুনতে চেয়েছেন নর্থহ্যাম্পটন থেকে। তাহলে চলুন শোনা যাক আমি না আপনার জন্য এবারের গান, আমরা শুনবো আপনার সাথে।

চমৎকার এই গানটি ডলি শান্তনীর কণ্ঠে শুনলেন। আর এই গানটি শোনার জন্য মিনহাজ এবং ওনার ফ্রেন্ডস আপনারা রিকোয়েস্ট করেছিলেন গানটি শোনার জন্য, একসাথে সবাই বসে অনুষ্ঠান শুনছেন। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা শুনছেন, মানে সময় দিচ্ছেন আমাকে। আপনারা আরও যারা আছেন শুনছেন আমাদেরকে, আজকে হয়তো বা কেউ কেউ আছেন প্রথমবারের মতো শুনছেন, এটা অবশ্য বিশ্বাস করি না, কারণ আমরা সেপ্টেম্বরে আসলে আমাদের 5 বছরে আমরা রান করব, মানে 4 ইয়ার্স চলে যাবে আমাদের রেডিও মানে শুধু বাংলা টিমের। তো এর জন্য বিশ্বাস করি না যে প্রথমবার শুনছেন, হয়তো শুনেছেন। আর যারা আছেন আপনারা সবাইকে বলবেন যে আমাদের অনুষ্ঠান শোনার জন্য, তাহলে শুনলে আপনারা বুঝতে পারবেন। আমাদের আমাদের যদি ভুলও হয়ে থাকে আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন, আপনারা জানাতে পারেন আমাদের ওয়েবসাইটে যদি আপনারা যান, তাহলে আমাদের সব ডিটেলস ওইখানে পাবেন। diverse.com গেলে আপনারা সব তথ্যগুলো ওইখানে পাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর কেউ যদি আমাদের সাথে কাজ করতে চান, তাহলেও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ইমেল করতে পারবেন, বা যারা আশুক ভাইকে পার্সোনালি জানেন আশুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমাকেও জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন এবারে শুনবো আমরা আরেকটি গান, ও পিয়ারে পিয়া। এই গানটি একটা এটি বাংলা ছায়াছবির গান, ইন্ডিয়ান, কলকাতার। তাহলে চলুন আমরা এই গানটি শুনি এখন সবাই মিলে।

আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM অ্যান্ড আপনারা আছেন আমার সাথে, আমি কাজল, আর শুনছেন শুধু বাংলা। তাহলে চলুন এখন আমার একটা প্রিয় গান আপনাদের জন্য বাজাই, একটা গোপন কথা। কারণ আগের গানে বলছিল ও পিয়া রে পিয়া একটু কাছে আয় কিছু গল্প বলার, আর এখানে শুনুন একটা গোপন কথা।

চলুন এবারে আরেকটি গান শুনি। হলিডে চলছে এখনো, সাথে বিয়ের সিজন, কালকে একটা বিয়ে আছে লুটনে। যারা বিয়ে করতে যাচ্ছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা, আপনাদের জীবন খুব সুন্দর হোক, যাতে সংসার সুন্দর হোক, আপনাদের আশেপাশে যারা আছেন সবাইকে নিয়ে আপনারা একটা সুন্দর সংসার গড়ে তুলুন, আমরা এই কামনা করি, এই দোয়া করি। আর যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন আপনাদের জন্য আরও গান আছে আসছে, তাহলে চলুন শোনা যাক এবারের গান তোমাকে দেখার পরে। এটা হচ্ছে যারা নতুন বিয়ে করছেন কাপলস আপনাদের সবার জন্য, কুমার শানু এবং সাধনা সরগমের কণ্ঠে এই গানটি আপনাদের সবার জন্য, আশা করি ভালো লাগবে। দেখি, হ্যাঁ তাহলে চলুন শোনা যাক তোমাকে দেখার পরে। এটা একটা ছায়াছবির গান।

এই গানটি ছিল যারা নতুন বিয়ে করছেন তাদের সবার জন্য। আশা করি আপনারা যাকে চেয়েছেন তাকে পাচ্ছেন বা পেয়েছেন, বা যার মতো চেয়েছেন, যেরকম চেয়েছেন। আর মানুষের সাথে বিয়ের আগ পর্যন্ত আসলে দেখা হয়, সব হয়, কিন্তু শুরু হয়, চেনা তো শুরু হয় বিয়ের পরে, বিয়ের পরের থেকে চেনা শুরু হয়। আমি ভয় দেখাচ্ছি না, পজিটিভ থাকেন, কারণ আপনি ভালো করে চিন্তা করলে, আপনি ভালো থাকলে আপনার পাশে যে থাকবে সে অটোমেটিক ভালো থাকবে। কারণ আপনার মানে রিয়াক্ট করাটা হচ্ছে আমার পাশে যে, ওর থেকে আমার মানে যেটা যাই বলেন, আবেগ বলেন আর মানে ঝগড়া বলেন যাই বলেন, সব কিছু কাজ করে আমার পাশে যে থাকবে তার থেকে। তো সবাই ভালো থাকবেন। এবারে চলুন শুনি আরেকটি গান। আরেকটি গানে যাওয়ার আগে আমি আসলে বলি, ফেসবুকে আমি বললাম না যে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আমি একটু চেক করতেছি, আর ওগুলোতে অনেক কয়েকজন আমার খুব চেনা মুখ, চেনা মানুষ আছেন, ওনারা সবসময় শেয়ার করেন, আমার ভালো লাগে এগুলো পড়তে, কিন্তু আমি পাই না খুঁজে, এগুলো আমি খুঁজতেও পারি না, পাইও না। আপু লিখেছেন, জিনাত মান্নান, উনি প্রায় সময় আমাদের অনুষ্ঠান শোনেন, তো উনি লিখেছেন, উনি লিখেননি আসলে, আপলোড করেছেন, যতই তুমি ইংরেজিতে কথা বলো না কেন, পিটুনে খেলে সেই বাংলায় ও মা গো ও বাবা গো বলতেই হবে। আসলে ঠিকই, কান্না কান্না করতে হলে কিন্তু আমরা আল্লাহকে ডাকি, মাকে বাবাকে সবাইকে ডাকি, তখন সবার কথা মনে পড়ে। উনি আরেকটা লিখেছেন, বিজ্ঞান বলে হাসলে নাকি হার্ট ভালো থাকে, আর বাঙালি কাউকে বেশি হাসতে দেখলে বলে তোর কপালে দুঃখ আছে। আসলে এগুলো মিলে যায় না, কি চমৎকার কথাগুলো কথাগুলো। আপু আপনি কোত্থেকে এগুলো পান? জিনাত মান্নান, আপনি আরও আরও আপলোড করেন, আমি যদি সময় থাকে তাহলে আরও পড়ব। আপনি জানেন আপনার এগুলো আমি প্রায় সময় আমার প্রোগ্রামে পড়ে থাকি, মাঝখানে অনেক দিন আসলে হয় নাই, কিন্তু এখন যাই না কেন, আবার চোখে পড়তেই আমি ভাবলাম যে না বলবো এগুলো। তাহলে চলুন এখন শুনবো গান আরেকটি, আর এই গানটি হচ্ছে তুমি যে আমার কবিতা। এই গানটি হচ্ছে শিল্পী সবি নন্দীর কণ্ঠে, আর এটা এই গানটি কিন্তু সাবিনা ইয়াসমিনও গিয়েছেন, তো আমি জানি না কোনটা আমি বাজাতে পারবো। এখন আমি চাচ্ছিলাম ডুয়েটটা বাজাতে, দেখি ডুয়েটটা বাজানো যায় কি না। এখানে আছে তুমি যে আমার কবিতা, সুবেল দাস, সাবিনা ইয়াসমিন, মাহমুদুন্নবী, ওনাদের। তো আমি জানি না, দেখি একটা প্লে করি, আর আরেকটা এখানে দেখছি তুমি যে আমার, সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্রকিশোর গেয়েছে।

শিল্পী সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্রকিশোরের কণ্ঠে গানটি তুমি যে আমার। আসলে আমি তুমি যে আমার লিখেছিলাম, কবিতাটা লিখি নাই পাশে, এর জন্য গানটি খুঁজে পাই নাই, খুবই দুঃখিত। তবে হ্যাঁ, আমি এই গানটি পরে বাজাচ্ছি, চলুন শুনি এই গানটি আগে।

আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আছেন আপনারা আমি কাজলের সাথে। এবারে শুনবো আরেকটি গান। এই গানটিতে যাওয়ার আগে আমি চাচ্ছি একটি কথা পড়তে, ওর যেটা ফেসবুক থেকে আমি নিয়েছি, ওটা ইপসিতা শবনম শ্রাবন্তী, আপনারা চেনেন, একজন অ্যাক্ট্রেস, আমার ভালো বন্ধু, তো লিখেছে, বউকে মেসেজ দিয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বানান ভুল করে চলে গেছে, আমি সোমাকে ভালোবাসি। এখন বলেন তো কি অবস্থা হয়েছে বেচারার, গুড নাইট, মানে এমন অবস্থা হয়েছে, কারণ বেচারা ডেফিনেটলি এখন তো বউয়ের সাথে ঝগড়াই ঝগড়া হবে। চলুন আমরা একটি গান শুনি, এই গানের মধ্যে আপনারা এই কথাগুলোর কিছু মিল পাবেন আশা করি। চলুন শোনা যাক, আমাকে জানাবেন আপনাদের কিরকম লাগছে এই গানটি।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন। আস্তে আস্তে আসলে আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। 8:54 হয়ে গেছে, আসলে বিদায় নেওয়ার টাইম। আপনারা আজকে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমি আশা করছি আপনারা আগামী রোববার অনুষ্ঠান শুনবেন। আগামী রোববার আমার মনে হয় ফারিজা থাকবে, নাহলে আমরা কেউ না কেউ তো আছি, আপনাদের সাথে থাকব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা নতুন জীবন মানে স্টেপ নিচ্ছেন, মানে বিয়ে করছেন, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আর যারা অলরেডি আছেন, এই দরবার গান শুনে আপনারা মাথা নষ্ট করবেন না, কারণ ওটা তো একটা গান ছিল। আর আমি যেগুলো পড়েছিলাম ওগুলো জাস্ট ফান ছিল, একটু পড়লাম। অনেক সময় অনেকের সাথে একটু মিলে যায়, আমরা অনেক সময় অনেক আমাদের কথাগুলো ভাব প্রকাশ করতে পারি না, অন্য কারোর কাছ থেকে শুনলে মনে হয় কী সুন্দর কথাটা, এটা আমার সাথে মিলে গেছে, বা এটা ভালোই তো বলেছে, এই ধরনের আর কিছু না শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদেরকে দোয়াতে মনে রাখবেন। আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যে কেউ আমরা থাকবো, আপনাদের সাথে কথা হবে, অনেক গান হবে। খোদা হাফেজ।